0: বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি খৈবাবা ভনে রাম অসারে মৈনামা পানি পরি রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্ধন হই দুই চাঁদে বিচার কবে লই মা, বিচার কবে লই মা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে টিকা হে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে টিকা হে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে টিকা হে রাম তীর নর মায়ালু, সরা সরা